যে আছে তবে তো ভালো বাসা মোবাইল অ্যাপ দ্বারা ভীষণ কারণের একটি রোবট বাড়িতে তবে ভোরবেলা অনেকজন যাত্রী নিবাসী ঘুরবে সকালছে তবে পরিবর্তন ঘুরবে সকালছে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আয়োগ গান্ধী বিভাগে সিডি আর্জিকে আপিল করে নিয়ে মর্ব সকছ ফোন নম্বর 0709 2732 5400 শুরু করা যায় হচ্ছে পিএম পোষণ যোজনা অন্তর্গত।